0: This is DJ Mike from Guyana. You're listening to YCRadio.org. It's the voice of today's generation.
1: Your college আপনার জন্য একটি বার্তা আছে. Your college পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী. এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন. ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা. হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক. ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য. আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত.
2: Your college is looking for a DJ. No radio station is complete without DJ, and that could be you. Come talk to us in room 1G06G. Email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. Once again, email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. We'll be looking forward to meeting you. ycradio.org, the voice of today's generation.
3: Confessions of a Potentially Perfect Parent, brought to you by AdoptUsKids.org.
4: Okay, here goes. I know more about cooking dinner for a party of 12 than I do about packing a lunch for a 12-year-old. I know kids like things like PB&J, pigs in a blanket. Oh, and fish sticks. They do love fish sticks. Fillets I get, but sticks? What part of the fish does the stick come from? I know I can read a cookbook that'll tell me how to make a red wine reduction, but where are the cookbooks that can teach me how to cut the crusts off bologna sandwiches? Oh, maybe we can compromise on mac and cheese. Can you make that with brie? Everybody likes brie, right?
3: You don't have to be perfect to be a perfect parent. There are thousands of teens in foster care who would love to push your food around their plate. Call 1-888-200-4005 or visit AdoptUsKids.org for more information. This message brought to you by the U.S. Department of Health and Human Services, Adopt Us Kids, and the Ad Council.
5: Hey, it's Chachi from NYC, repping Long Island. You guys are listening to YCRadio.org, the voice of today's generation. Holla back.

0: I'm Guru Chris, and this is YCRadio.org.
1: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Hey, your college students, log on to your Cardinal app. Hit the link and tune in to ycradio.org. My name is Lisa Ray, and you're listening to ycradio.org, the voice of today's generation.
3: Hey, Lisa, how are you? It's been so long. Are you back for good? What's going on?
4: Hey, good to see you. Yes, I'm back for good, and just trying to get my life back together.
3: Well, I'm so happy that you're home. It looks like things are going well. I've been seeing those pics you post of you and your family at all those fun events. What gives?
4: Oh, VetTix. VetTix gives.
3: What's VetTix?
4: VetTix is an amazing charity that gives free event tickets, like concerts, sporting events, and shows, to currently serving military vets and their families, and to the immediate families of troops killed in action. It's a really nice organization.
3: That is so nice.
4: These events have helped me feel like myself again, and all these new happy memories my family and I are making are priceless.
3: We have extra tickets sometimes. Can I donate them?
4: Yes, it's easy. Just go to vettix.org. You can give your extra tickets and other vets like me can sign up to get them.
3: Awesome. I love that idea. What a great way to give back. I'm so glad you told me about it, and it was amazing to see you. And listen, thank you for your service.
5: What's good, y'all? It's your girl, K Goddess, and you are now listening to ycradio.org, the voice of today's generation.